সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি সোমবার, 1433 ভাস্করাব্দর ভাদ মাহর আজি ছদিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 24 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ দ্বাদশী তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 5:02 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 5:49

0: সতর্কতামূলক মত প্রকাশ কৰিছে আটাসুয়ে। সংগঠনটোর গোলাঘাট জেলা, বোকাখাট সমজিলা আর কাজিরঙ্গা আঞ্চলিক সমিতিয়ে কাজিরঙ্গার দক্ষিণ দিকের কার্বি পাহাড়ত সরজমিন তদন্ত চলাই অবাধ পাহাড় খননের অভিযোগ উত্থাপন করে। আটাসর মতে কার্বি পাহাড়ের কাজিরঙ্গার জৈব বৈশিষ্ট্য আর বানর সময় বন্যপ্রাণী আশ্রয়স্থলী হিসাবে অতি গুরুত্বপূর্ণ। পাহাড় খননের ফলত কাজিরঙ্গার লগতে নামনি কৃষিভূমিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটোয়ে।
1: জিলার রেহ রূপত আজিলৈ ইমানেই, কাইলৈ পুনৰ লৈ আহিম আন এখন জিলার রেহ রূপ। নমস্কার।

তে গ্রীষ্মর দিনবুরত আনন্দ আজুরি লওয়ার কত হেঁপাহ যেন নির্ঘাত প্রচেষ্টা। অভিভাবকর শাসনের দিহা ভাঙি কোমল আবেদনীটি যাচি লর মারিছিল ন ন অভিযানত মনের এখন মানচিত্র সুঁৱৰি। বরুণে যাক বিচারি ফুরার অবকাশ তেতিয়াও আছিল। গির গির মেঘর শব্দত সুবুরীর ঘরত আনন্দ রোল উঠিছিল। তিতিবুরী অহা মুখ ওসরতে পাই দেউতার মুখত হাঁহি বিৰিঙিছিল। আজিও অনুভব কৰিব পাৰি জিৰ জিৰকৈ নামি অহা এক শীতল প্রশান্তি অকপতে নামিছিল।

0: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं कनकलता। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन आंध्र प्रदेश की यात्रा पर हैं। वे आज एलोरा जिले के मुसुनूरू पहुंचे। राज्यपाल एस अब्दुल नजीर और मुख्यमंत्री एन चंद्रबाबू नायडू ने उनका स्वागत किया। उपराष्ट्रपति कुछ ही देर में गवर्नमेंट पॉपकॉर्निका परिसर में भारत के पहले गैर जीएमओ उच्च विस्तार क्षमता वाले पॉपकॉर्न मक्का हाइब्रिड बीज का अनावरण करेंगे। गृहमंत्री अमित शाह आज नई दिल्ली में आयोजित होने वाले 9वें राष्ट्रीय सुरक्षा रणनीति सम्मेलन में भाग लेंगे। 2 दिवसीय ये सम्मेलन वर्चुअली भी आयोजित किया जाएगा। देशभर के विभिन्न सुरक्षा बलों और पुलिस बलों के 850 से अधिक अधिकारी सम्मेलन के दौरान राष्ट्रीय सुरक्षा से संबंधित विभिन्न समकालीन मुद्दों और चुनौतियों पर विचार विमर्श करेंगे। विदेश मंत्री एस जयशंकर आज मॉस्को में रूस के उप प्रधानमंत्री देनिस मांतुरोव के साथ व्यापार, आर्थिक, वैज्ञानिक, तकनीकी और सांस्कृतिक सहयोग पर 27वें भारत रूस अंतर सरकारी आयोग की सहअध्यक्षता करेंगे। श्री जयशंकर रूस के विदेश मंत्री सर्गेई लावरोव से क्षेत्रीय और वैश्विक मुद्दों पर अपने विचार भी साझा करेंगे। केंद्रीय वाणिज्य तथा उद्योग मंत्री पीयूष गोयल ने आज जापानी कंपनियों से भारत में अपने कारोबार का विस्तार करने और सुजुकी जैसी सफलता की कहानियां बनाने का आह्वान किया। जापान चैंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्री की जापान इंडिया बिजनेस कंसल्टेटिव कमेटी और भारतीय दूतावास के साथ एक बैठक को संबोधित करते हुए श्री गोयल ने कहा कि भारत का युवा कार्यबल, बढ़ती अर्थव्यवस्था और दीर्घकालिक विकास की महत्वाकांक्षाएं जापानी व्यवसायों के लिए महत्वपूर्ण अवसर प्रदान करते हैं। ভারত কে ব্রিক্স অধ্যক্ষতা কে অন্তর্গত 18ম
1: মাধবদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত রাজ্যের কৃষি আর আনুষঙ্গিক সামগ্রীর ব্যবসায়িক সুযোগ সম্ভাবনা শক্তিশালীকরণ সন্দর্ভত অনুষ্ঠিত রাজ্যিক পর্যায়ের কর্মশালাত অংশ লৈ আজি তেওঁ এই কথা প্রকাশ করে।
2: নহলে ইমান ধুনিয়া প্রেজেন্টেশন বা বাহিরত এক্সিবিশন আমি সাবলে নাপাও, কিন্তু আরো করব লাগিব। আরো কেনেকে করিম? আরো করিম, মই আকৌ কৈছো, আমি হর্টিকালচার হাব করিব খুজিছো অসমক। অসমত আমি মাখানা খেতির হাব করিব খুজিছো। মাখানা খেতি ওয়ার্ল্ডত মাখানা বহুত ফেমাস, মাখানাক সুপারফুড বলে কয়। মাখানা কত হয়? বিহারত হয়, কিন্তু বিহারের টেম্পারেচার, বিহারের ক্লাইমেটিক কন্ডিশন আর অসমের ক্লাইমেটিক কন্ডিশন অলমোস্ট একই। ইয়াত অল্প ঠান্ডা কম, ঠান্ডা কমে লাগে, আর বরষুণ 1000 to 2000 mm এর বরষুণ লাগে। আমার সকল জেলাত, অসমের প্রত্যেক জেলাত 1000 to 2000 এভারেজত বরষুণ হয় mm। গতি সকল আর বিল, খাল, জলাশয় আমার কিমান আছে? আজি কেগারিমান মৎস্য খেতিয়ক যখন বহুত উদ্যোগী তখনলোককে মানে মাতিছো এইটো কথা কবলে। আমার এই সেবাখন আসলে এগ্রিকালচার ডিপার্টমেন্টের।
1: কর্মশালাত কৃষিমন্ত্রীগিয়ে প্রগতিশীল কৃষক তথা উদ্যোগী সকলের সঙ্গে মত বিনিময় করে। প্রথম পর্যায়ত মন্ত্রীগিয়ে কমেও 250 কৃষকর সঙ্গে কৃষিখণ্ডর উন্নয়ন সন্দর্ভত কথা পাতিছে। মন্ত্রী শ্রী হাজরিকায় কালি সামাজিক মাধ্যমযোগে এই বিষয়ে উল্লেখ করে কয় যে রাজ্যের প্রতিটি প্রান্তর উদ্যমী কৃষকসলক সামরি সময়ে সময়ে এনে কর্মশালার আয়োজন করা হব। আগ্রহী কৃষকসলক এই কর্মশালাত অংশ লোবলে মন্ত্রীগিয়ে আহ্বান জানায়। অসম আর মেঘালয়ের মাজত আজি বাহনের চলাচল স্বাভাবিক হয়েছে। কালি প্রতিবাদকারী খাসি টুরিস্ট টেক্সি এসোসিয়েশনের সঙ্গে মেঘালয় সরকারে করা আলোচনা ফলপ্রসূ হওয়ার পরিপ্রেক্ষিতত সংগঠনটোয়ে প্রতিবাদী কার্যসূচী প্রত্যাহার করে অসমের চালকসকলকো ভুল বুঝাবুঝির পর আঁতরি আহি পূর্বর দরে যাতায়াত করবলে আহ্বান জানাইছে। এতিয়ারেপরা শিলংত অসমের বাহন প্রবেশের ক্ষেত্রে চালক সন্থায় কোনো বাধা নিদিয়ে বলেও প্রকাশ করেছে। অহা 10 সেপ্টেম্বরত মেঘালয় সরকারের আয়ুক্ত সচিব পর্যায়ের দ্বিতীয়লানি বৈঠক অনুষ্ঠিত হব। চালক সন্থায় প্রকাশ করা মতে একাংশ অসাধু মানসিকতার লোক এই কার্যত জড়িত আছিল যদিও মেঘালয়ের শান্তিপ্রিয় জনতায় কোনো কারণতে সুবুরিয়া রাজ্যের সঙ্গে অশান্তির বাতাবরণ সৃষ্টি করবলে নিবিচারে। কালি মেঘালয় সরকারের সঙ্গে হওয়া বৈঠকের পাছত টেক্সি চালক সন্থার উপদেষ্টায় এই বিষয়ে উল্লেখ করে অসমের বাহন চালকসকলক সঙ্গে বুঝাবুঝি আর সমিল মিলে কাম করবলে আহ্বান জানায়। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড চাংমাই টেক্সি চালক সন্থার এই সিদ্ধান্তক আদরণি জানাইছে। তেওঁলোকের সঙ্গে ফলপ্রসূ আলোচনাত অংশ লওয়ার বাবে তেওঁ উপমুখ্যমন্ত্রী এস ধরক ধন্যবাদ জ্ঞাপন করে। তেওঁ লগতে এই প্রক্রিয়া সফল করে তোলাত অংশ লওয়া সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায়। তেওঁ কয় যে অসমের সঙ্গে যান বাহনের যাতায়াত সুচল করে তুলিবলৈ সকলো ব্যবস্থা লওয়া হব আর পর্যটকসকলের সুরক্ষার দিকট দৃষ্টি রখা হব। সীমান্ত উন্নয়ন মন্ত্রী অতুল বরাই অসম আর মেঘালয়ের মাজত যান বাহনের চলাচল পুনের স্বাভাবিক হওয়ার বিষয়ে সামাজিক মাধ্যমযোগে প্রকাশ করে বিগত সময়ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার বাবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড চাংমাক ধন্যবাদ জ্ঞাপন করেছে। তেওঁ লগতে শান্তি শৃঙ্খলাৰ ক্ষেত্ৰত দুয়োখন ৰাজ্যৰ চৰকাৰে জনোৱা আহ্বানৰ প্ৰতি ইতিবাচক সঁহাৰি জনাই পথ অৱৰোধ প্ৰত্যাহাৰ কৰি পৰিস্থিতি

লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বিৰতাৰ যুদ্ধ বিৰতা পঢ়িয়াবাং নীলি মদন সিং ৰংফাৰ আসাম লাপেন মেঘালয়াং বং প্রাপজিন পেন কমার্শিয়াল আগারি চিলেংপু পু হিনি স্টেট গভর্নমেন্ট নিং থে আলাম চেপাকলাংলো আসাম গভর্নমেন্ট মেঘালয়া চিফ মিনিস্টার কনরাদ সাংমা লাপেনতে ডিপুটি চিফ মিনিস্টার এস ধর পেন কিচিংকি চিংকি চিংবাইলো লাপেন হিনি স্টেট আংবং কমার্স কমিউনিকেশন চিবিলো বর্ডার ডেভেলপমেন্ট মিনিস্টার অতুল বরা পাতুমি খানাপাড়া লং মটর ট্রান্সপোর্ট প্ল্যাটফর্ম পেন ইসি আমাই কেপাডোয়া লং চেতং কেচিটং দুন আফি আলাংলি বংশালাম পাকলাংলো আলাংলি কিনিং জেকে আলাংলি জরাবাদ আলং দাম সি হাদা কেদো আলাম চিনি দামলো লাপেন প্রাবজিন পেন কেমিসেন আংথে ক্লাংপো পুনাথু মেঘালয় খাসি টুরিস্ট ট্যাক্সি এসোসিয়েশন স্ট্রাইক মাতে কাঙ্কির কেপাডো উইথড্রলো নন পেন শিলং আলং আসাম আগারি কেদাম আপুথাক এসোসিয়েশন পাখাম খে দুন্দেলো পু লামথে পাকলাংলো কেবাংজি চিটিয়া চেকলো নিফাই কেবারনি মেঘালয় গভর্নমেন্ট কমিশনার লেভেল সেকেন্ড রাউন্ড মাই পাতুপো ড্রাইভার এসোসিয়েশন পেনলামথে কেপাকলাং আটেংকে আজাহাক আট কেলাংনো আটুমসি লাহাই আকাম আলং কেচেরাপ কেদুদুন বন্টা মেঘালয় রাত ইংসামজিন পেন কেদো আনিং কেহাং আটুমকে টেবক তেরাই স্টেট পেন সুলুক সোধা কাটমন কেপাডো কে আনিং হাংহে পাতুমি মেঘালয় গভর্নমেন্ট পেন মাই কেপাডো আফি ট্যাক্সি ড্রাইভার এসোসিয়েশন এডভাইয়ার বংশালামথে পাকলাংসি আসাম গাড়ি ড্রাইভার আটু মাফান চেলাং পেট পেন কাম কেকলে মাফান থান পাচি নিল কেকলাং দং আলামকে বংশালাম আপুথাক ভোমতিয়ার নি মেঘালয় লাপেন আসাম গভর্নমেন্ট আংবং কয়না ধরা লং কেপাডো ইসিয়া মাই লং সনক্রিপ লিয়ার ডি কেডো আলাম চেপারাই পনল বংশ অফি আসাম ক্যাব ড্রাইভার এসোসিয়েশন জরাবাদ আলং কেপাডো ব্লকেট উইথড্র লো বন্টা হিনি স্টেট আংবং কেদাম কেবাং কায়াসন কালিলাং চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি দিল্লি কিমিয়া লং সেন্ট্রেল হোম মিনিস্টার অমিত শাহ ফান চেটংসি আসাম আলং লং কেথে আলাম আপুথাক আংটন পেন থান পাচি নিপনল আকেহাই অমিত শাহ সেন্ট্রেল গভর্নমেন্ট আহিন পেন দো আন আকেরাব কিপিজি আফান লামথে চিপিল রাত আফান পুথত কায়াটেং কেপাডো কেপাথাক লং আফান সেন্ট্রেল গভর্নমেন্ট কেরাব নাং কেপিজি আফান বংশ ফ্রাংটা চেচাকল চিফ মিনিস্টার আকেহাই পাতুমি বি এফ ডাব্লিউ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কেপাজুত প্রোগ্রাম আলং চেতং দনল গুৱাহাটী শ্ৰীমন্ত শংকৰদেৱা কলাক্ষেত্ৰ শ্ৰী শ্ৰী মাধৱদেৱ ইণ্টাৰনেশ্যনেল কনফাৰেন্স হল আলং কেতিকী কাংহৈ লাপেনটে কেতিকী কাংহৈ আফান কেপাৰী ডেংহৰ মোহৰ তাৰা পুথাক পিনি চি ষ্টেট লেভেল ৱৰ্কশ্বপ মাতে ক্ৰুংচাই এমাই পাতল আদা পৰফাই কেবৰা আচি টিম্পেন কেচেং বাংচু ক্ৰুংচাই এমাই লং এগ্ৰিকালচাৰ মিনিষ্টাৰ পীয়ুষ হাজৰিকা চুটিকিয়া ৰাতা টুম্পেন চিংকি চিংৱাই পনল ফার্স্ট ফেস আহুত আকেহাই মিনিস্টার আবেনাইটা বাংফারুইনি রাফক ক্যাব চুটিকিয়া রাতপেন খিটি কাচিংথু রাপুথাক চেথান লো মিনিস্টার আকেহাই কিনিংজিকে হাওয়ার লো দো আন্না ডিমালংটা আহুত পেন আহুত লাসন ক্রুংসায়ামাই পাদো পনপোলাপেন আনিংকেহাং খিটিয়ক আতুম বাংসু ক্রুংসায়ামাই লং নাংচেতং দুলংপো আহয় লামাপুথা কিচিংকি চিংবাই আফান নেশনেল সিকিউরিটি এডভাইজার অজিত ধওয়াল পিনি চাইনা দাম্পো চাইনা লং চাইনা ডেট ফরেন মিনিস্টার ওয়াং ই পেন রিপ্রেজেন্টেটিভ লেভেল আমাই কেপাটুজি আলামদো চাইনা ডেট পেন কিলোমিটার সুরি কেথমরা ফারুফলিরা থ্রকনের ক্যাবরানের ক্যাব আজাক কেদিং আহয় আলামাপুথা কিচিংবাই লাপেনতে ইংডেং ইং কিচিংবাই লাপেন ইংডেং ইং কয়রা ফোপো কেকলাং রং আলামকে অরুণাচল প্রদেশ পেন কেচে পাহয় আলং পেন আলং আদিম কেচে তন্তে মাতে কেচার বসাই আলাম দো সেন্ট্রাল মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল ইন্ডিয়ান কালচারেল আইডেন্টিটি কেপাংটাং লাপেনতে পীরথে আথেং নো ডেড আ কালচার কেপাকলাং আফান কালচারের কেনাংজি আপুথাক আর ডি পিলো দিল্লি কিমি নেশনেল স্কুল অব ড্রামা লং পাতুমি আলাংলি আসাম আরনাটাং

ভাওনা লং দুলো কেকলাং দং আলাম কে বংসু কলা মহোৎসব আলং দেট কাপড়ে কাপড়ে আহবার আর্টিস্ট আটু মহাপুরুষ শঙ্করদেব পারিয়াত হরণ অঙ্কিয়া নাথ পাকলাংলো জার্নালিস্ট এসোসিয়েশন ফর আসাম থিহেক পেন জাফার কার্বি আংলং ডিস্ট্রিক্ট কমিটি পাতুমি ডকমকা লং কামতরণ কনফারেন্স হল আলং মিডিয়া ক্রুংসায়ামায় পাতুলো কার্বি আংলং অটোনোমাস কাউন্সিল ইনফরমেশন লাপেন্টে পাবলিক রিলেশন ইএম মধুরাম লেকথি পেন্সি বাংসু ক্রুংসা

0: ওকেলিদুন লুগে থানা বং ফুয় তুম লাপেন পোহে রাব আউসো মারকে থানা তেংকে কাইটা আফ্রাং সি সি কে পাদুন দুন সিপু আফ্রাংটা থে ও জিলাং পুসি লাতুমকে পু লবংসো স্কুল কে থে পেন কে বং দেন আলন দো সাক পেন পাত উঞ্জি পুসি লাতুমকে থান লাসো ফিলোতে দিফু তামে নোকাং তামে কেথে মুচোট আ স্কুল কলেট বুলোনে গোপিলোনে লং দুন লং পো হাদাক পেন উন্দের লোতে হাকিম মুনসুপ নংমান পো বাসা তা চেহক দাগ দাগল লাপুসন কানিং যে আনিংকি রুং কাছে হক অং তংতে কাছে হক অং তংতে আমাস্তর ফান্তা রিজোর কি পিয়ার নি ফাকসু নকসু ইং লুমচি থাত পিলা ফুরুংকার চুং আহরা চৌতা পিলা কেচৌ কেজুং নিং আরং দাগ দাগলাম হর আর কি আর লুব মহুটকে বাসাতা লঙ্কা মাফান হাকিম কেমান ক্লার দাগ পেনথেক লংলা আথাক উরেং থেকে লা চেথক আসন আমি একে এর পেটচন মুতর চিতুং আকে লক পেন নাকি সুন পুলি দুন তয় থেকলং পে মেলা আর কি বাচ্চ আরকে হামরে নাহি থি এলং আলাং পেন আকে জয় কবি কে চুবের পুলি ফু এর ফান মেথান আসন আকে কংলেক আন্তা থেকদুন লংলা মুথে বাসা পিরথে চংদিং জং সিতা থিরথিপলা লাদাক তো মন টিপলি হাজাত্তা বুটফু ফেলা ন নমাংসি কামাথা সুংক্রুংল চুয়ারুই বাসা হিথিতন চয়র্দুন আর ইতিনসম মুথে কপি আর নাম লোনে হালা সুয়ার নি হামরে না হাকিম হিথি নাঙ্গি দুন পেনানসু লাসো মোটর চি তুঙা ফুগে এর পেনল বাসা আতুম কাদু কবিতা লাংদুন লেট লেট বক লাং সাবরা গোপি নে ফুলক না পুতাকা ফেরে কেলাং টাকাং তুং যাসে মেদ বাংকে হাকিম পিসু ওফা বাইসকু বলং কে থেকলং হেমামালি নি আসন থ কেরেং বাং ফ্ল কেলাং তা কালাং মেনি বাং আরলেঙ্গে থে আলাম বাসা তা লাংদুন চৌহু চৌহু আজির পিডিং উ লাং আং বং আলাং থেকলং লো আলাং না থুসি হেমামালি নি বাং বক হাকিম বাংকে কোমান নিপেন কা চিংকি আফ্রাংকে আলংকা প্রেক্সি কে দামজি পুসি বাসা কা মাথা বন্তা লাসু কবিয়া কে জয় কে চৌবের পুলিত ফু এর আলাং ফানসি নাংজং বোম মেমা ফান নাংজা বোম থেকলংসি বাসা নিং সকটক প্রুবল আই কপি লোমাকে মানজি আলাংকে হাজার সিদা কপিনি কে চক চেয়ার কেংকে ক্লেম পুগে আনিং আলে মাতি মাতে রঙা সর তঙ্গে কপিনি কে ক্লেম লিলো মালাহ কুমানে আফান তং কাংহুকে নেপ লিলো মালাহ লবং সোয়ালেন লান লিলো মালাহ আই হেলা দুন ডাকল হাকি পিদুন ডাকল আন্দা থে না নে বই কত্তা বতাই দু ওলো বন্দা থে না নে নন দা লাসোয়ালেন লান লিলো বম লাসন মাথা বম মাথা বম কুমান তু তং লাসো ফু এর নাকে লিলো নে কারদম কাংবুরা মে হাই ইতুমা মে দাম কে গাংজু আহম আলাম পেন ফু এর বাং পুলু নিতুম লোক মেন আলাম পেন সি নাংফান কাচিং কিজি সি কে বাং দাং বাসা কে কুপি বি আপলোমা মাথা সুমক্রংল বাং আর লেঙ্গে থে আপিসু কারদম পি আসন তে মন্তা ইলি কারবি আসো কে সো আরল ফোন কারদম আর নাবে আপুথাক তা আলাংকে সার থে থুলাং রেচু লাং কুপি নে সো নিং জে জে কে চকচে তাংল পাচে প্লাং লিং পাচে প্লাং নাং পু লঙ্কাম লং হাটলে আর রেলু হিথি বরওয়াগে জি বক আসন লো পুরা আর লেং আসন গালি বাঙা খে গে চারদম আসন আরি হংনি পাচে রপসি পুলো কারদম বাইদু নে হক এটকে নাংলি সুপু আলাম নাঙা চিংবাই জি সিগে বাং লাসু আউসু আনিং রে পিক আলাংলাম কে থান জুমে পিক লাপেন কে টক থেক পিক আর নি সি স্বাধীনতা দিবক আর নি কাচি বাতে আলং আলাং সি কে টক লাম কে থান তা আকং আনং এ কে লং আহম লাম পেন হাকিম পি আবং আমেক পাশে পিন পেন নিজে বমলো বাসাকে আমেহাং লাংদিং চলো মুনিত কে রেংমা কালিমা হেমামালিনী মা কালিমা আলাং মাথা বমলো হাকিম পি আবং আবংকে দিং পেন তাম হি দি লোনে মাতে জাংসিক আং নিমলোনে বানফ্লুং আলাং ইং নিমলংলো সিনিং থাকতং কে দুমা পুতাচে মাথালা কুপিনে আমেক জাংমাই আসনচে থেকলংলো মেহাই বাইদ কুপিমা কি পু বুঝি লোমা বুঝি জেমা ফু এর বাং পুথত আলাং ফান হিজুক তত আতেং সি পিরথে বান্ধু
1: নমস্কার, আকাশবাণী গুৱাহাটীৰ এতিয়াৰ বাতৰিৰ সৈতে মই প্ৰজন্মা চহৰীয়া। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কালি নতুন দিল্লীত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শাহক সাক্ষাৎ কৰি অসমৰ শেহতীয়া বান পৰিস্থিতি আৰু পুনৰ্বাসন প্ৰক্ৰিয়াৰ স্থিতি সম্পৰ্কে বিশদভাৱে আলোচনা কৰে। গুৱাহাটীৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰত ৰাজ্যৰ কৃষি আৰু আনুষাংগিক সামগ্ৰীৰ ব্যৱসায়িক সুযোগ সম্ভাৱনা শক্তিশালীকৰণ সন্দৰ্ভত আজি এখন ৰাজ্যিক পৰ্যায়ৰ কৰ্মশালা অনুষ্ঠিত হয়। অসম আৰু মেঘালয়ৰ মাজত আজি বাহনৰ চলাচল স্বাভাৱিক হৈছে। এতিয়াৰ পৰা শ্বিলঙত অসমৰ বাহন প্ৰৱেশৰ ক্ষেত্ৰত চালক সন্থাই কোনো বাধা নিদিয়ে বুলি

0: প্ৰকাশ কৰিছে। কেন্দ্ৰীয় বাণিজ্য আৰু উদ্যোগ মন্ত্ৰী পীয়ুষ গোৱালে জাপানী কোম্পানীসমূহক ভাৰতত ব্যৱসায়ৰ প্ৰসাৰ কৰিবলৈ আৰু সুজুকীৰ দৰে সফলতাৰ কাহিনী সৃষ্টি কৰিবলৈ আহ্বান জনাইছে। সীমা সম্পৰ্কীয় গুৰুত্বপূৰ্ণ বিষয় আলোচনাৰ বাবে ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আজি চীনলৈ যাব। কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে ভাৰতৰ সাংস্কৃতিক পৰিচয় শক্তিশালী কৰা আৰু বিশ্বৰ সন্মুখত দেশৰ চহকী ঐতিহ্যক প্ৰদৰ্শন কৰাৰ বাবে কলা আৰু সংস্কৃতিৰ প্ৰয়োজনীয়তাত গুৰুত্ব আৰোপ কৰিছে। বাল্য বিবাহ, শিশু শ্ৰমিক আৰু ড্ৰাগছৰ বিৰুদ্ধে ৰাইজক সজাগ কৰিবলৈ আজি মানকাছৰৰ কানাইমাৰাত আচৰ উদ্যোগত এটা সজাগতা শোভাযাত্ৰা উলিওৱা হয়। ধেমাজি জিলাৰ চিলাপথাৰত অহা 25 ছেপ্টেম্বৰৰ পৰা হ'বলগীয়া মিচিং সাহিত্য সভাৰ 25 সংখ্যক কেন্দ্ৰীয় সাধাৰণ অধিৱেশনৰ বাবে যাৱতীয় প্ৰস্তুতি অব্যাহত আছে। আৰু শ্ৰীলংকাৰ বিৰুদ্ধে কলম্বোত অনুষ্ঠিত চলিত টেষ্ট ক্ৰিকেট শৃংখলাৰ দ্বিতীয় তথা অন্তিমখন খেলত ভাৰতে আজি বাতৰি যুগুতোৱাৰ পৰলৈকে 8টা উইকেটৰ বিনিময়ত 475 ৰাণ সংগ্ৰহ কৰি খেলি আছে। এতিয়া বাতৰি মানে পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15।
1: তংগি দুমা পুতাচে মাথালা কুপিনে আমেক জাংমাই আসনচে থেকলংলো মেহাই বাইদ কুপিমা কি পু বুঝি লোমা বুঝি জেমা ফু এর বাং পুথত আলাং ফান হিজুক তত তত আতেং সি পিরথে বান্ধু দেরল আলাংকে হাকিম পি কুপিনে গানিং যে আনিং আবে দেরসি হা হা লাপুসন সি থাকনুন থেক চলল লবাংসু ফি আতুমি দিক নেতুম আলাং তুমা স্কুল দামলা হাদাক্তা পুথত লাসু ও সুসি হাজাত আলাম তানাঙ্গে থাকনুন থে নেতা লুসিগে থানে মাতে উসু মার্চি নি লাসু ও উসু আফান লুপচারলি বেগ নাঙ্গি মুফি নং তুমা খেই লাপে নংলি ফান আলে দুপিকজি ননকে সুংক্রুং পুছিতা নংলি পচারলি আবাং পে উলংরি হাকিম পি পুথুলিল নিলি তুমকে বই দেট লাপে নিস্কুরতা হেলোউইং মাসি কো পিলো নে গেছে প্লাংজি চিনি নে দেল আমেন আলে চে টক থেক আন্তা চকলো বাইদু আমেন গেছে টক থেক চট আনাত গালি লাফানকে পেথেক বেগ নাঙালা লাসন আনিং কেরিয়া উসু পেনাং পেনুং লংলে নাংকে নাংকু পাইল আর নাম নাং কি পি আমি নিগলো আর নিশি নিতুম হেম পন দে আউসু পু ফান্থা পেনাং আন থানলাং হেম নাংচে থান থেমা নাংচে থানলো বাইদো নাংচে থানলো হাদাকসি আন কিছু পুতা নাং থান পড়হে নাং আলাং তাং হু পুতা নাং থান মুলাদাক উন দেট লোতে কহাতি নাংলি তুমসি পচারলি জি পুতা নাং থান আমি থাং কাছে মাথাকে চকলিম আহমলাম পেন বাসা থাক দুনলো লাসু আফু এর বাঙ্গে আহিন গা পেগ লাং পেন ইংনেক পিহিং পেহাং থেকলং পেন বাসা নিংসু দুংলো হেনু লাসু পরগ নাংকে হাং জি গে মেহাই কিচু জি গে জারং আকু উই গে জয় রং ওয়াং পো হর অক চুকাং আল্লাং মুথে বাসা আফান গে হর কে এর বং কে কাইতাবান পি দেই আহু দাদাক লঙ্কা মাফান্তা কিতাব বুহি নাম পি পি সীতা হেনোলা নন্দা বাংকে থেক থম কেপ হাকিম পিয়ে বাংকে আর্জু থেক আলাংকে আর্জু থেক থেক নং ইং নেক চয় পাকসি নং নেক চয় থুলা আমি থাং আলাম তা যে থেক থেক দেট মি নিলি লাসন আমি গে চক দে লাংক নাংলি নন নিকান ফ্লি বা নিকান ভোপচারলি ইংয় মেট্রিক থুকে ফার্স্ট ডিভিশন লং বে গি নন পেন্তা সায়েন্স থেক পিক ম্যাথমেটিক্স থেক পিক নন পেন্তা পৃথে বংলং দীর পু সায়েন্স আতেং চকলিম থান থেক মেট্রিক পাস দেট লোতে নে তুমলাংগি মো আনেসি ডাক্তর ইঞ্জিনিয়ার নাম্পা মানজি লাসো উসু নাংলি নিংচি বিটু নাংলি তুম আহেমতা নেলি তুম বাঙ্গি লাসো আল হুডলে চিংকি পামে ইগলো না মুথে লাপুসোনা উসু আফান রাব লংলো পুলোতে নেলি তুমতা নেসু কবি পুকে চে মাথা থেলো নাংলি মাথা পে মিটু কুপিনে সুমক্রুং পুলোতে সাহাব আফান তামে নেলি ফান তামে নাংথান ইগনট বাসা বাংকে আনিং আপ হেরলো কুপি আলাম সি পৃথিকা বংলং আলাম কেলে রকলো পৃথিকা বংলং পু কে ক্রয় দুন লোমা লাসো আলং কাম দলহ বাসা হেম নাং কেলিকে আপিসু কাদিং বাঙাবি রিট পে নাং লেলা পিনি তেং আই লোমালা পোন কাপে দের নাঙ্গি কুপিনে সোন বাক সিগজিত আলাম দু পুলুতে কাই তালা পুহেলু লাপু এসু কে লু লাং নো পোরহে দেট নন কি বীর পো আপিসু বাংকে রিট বাপ কি ফু বাং সি কাম গে থেলা ফিনাপ্তা ফুলং আই পুগলে মাতি আলাং তরলুন সিনিং লংলে মাথা এলো পিরথে কাবং লং চং দিং আলু কট ডাক্তর ইঞ্জিনিয়ার কে মান কুপি লো কাছে রাপ পৃথে বংলং তীর পুকে ক্রয় তুম তংকে ডাক্তর ইঞ্জিনিয়ার মান চট লাপু মালাহ লাদাখ হাকিম হাকিম পি লাসো পুলিত ফু এর আতুমান তা পৃথে বংলং দীর পুকে ক্রয় জক সি লা আন আখেমেতা কে লং লাপু মালাহ পৃথে আরলেং থে আন আতুমতা পৃথে বংলং দীর পুতংকে ক্রয় মালাহ মাতি পৃথে আহক তো বংলং দীর মালাহ বাসা মাথা জি আম মাথালো বন্তা হাজাত তা পাচিকু থেকে দেড়লো

alang puthot mathatu phlirlo sapro mateng pulute sininglong le yamardu pirtheke hong plang ason nihang anathu anujok hong sirkep nihang anathu anujok hong sirkep du sukbare achuki ek jeng sirkep akelok jeng sirkep pensi arpan sirkep arjon sirkep kerang la ansi pirtheki thir lapualam labang so sap kang thum pen loksi la anarni basata hemphua bur matha bomlo meta me i bomlo lahaya kamanta birthe pachong ding atumu pen loklo non nang tumu sumar pru phra tum nang kirle phak ji buke chok ji bu he chok ji warna mar chok ji la so birthe chong ding pen loksi rong asar pu ahora halung an ke jibang bu be pin lang habile nang le dun lok pin pule nang che tong dun lok pusida la bangsu abu phu deng hai bang abi lasikar bia rot lasikar bia jutang pubu non malom malam o somar phufra tum sarthe ke chu dupiglo monta burma tha dekthe ajo hor har lung bang phan ho dai ko la puson ke rong ka chu kim ta le we de lo la puson the lak lak ke rong ta kim ke den me mu la haya ron la haya sab helu kar bia dhorom lo kar bi pu ka chi pui yang theklo la haya sab ke badu kar bi ta thek nangi la hem phu sab an le thek the set bulute kar bi pu ta chi krong nang ne non la haya usumar phu pha aman ka chi pang bog inang ta la so sab ke thek thi mate ka charli gang tung te pulu purthe thip dam pe non an la bang so sab jok kar bi khe phan hem phu tum ke rai ke kom du werla khe suri ben de sunu so kleng pu aman long werla la so hem phu ar nam si bang e ke than lu purthe chong ding yong buge আর নাম লেগো পুসি কাছু বাই পোমা পাচে প্লাং লিং পাচে প্লাং না বাং পাচে প্লাং না বাসাকে লাহাই আহিদাম দে আরং রে আলাম আর জুজে আলাং তুমাফান পিরথে পাবং লং দে পাবং লং না পাকং লং ওই ওই হা কুনানে পেকলুদাম রুক না হাকির পেন পুথত তাসাম পাচে ওয়ান পেন পিরথে বং লং পাপি কিম থু না হালা সো পিরথে লং বাসাকে দুটা দুদুন দে বাসা দে দে বা দু আকার বিদা দুদুন দে মুথে লাসো লংকাম লুলাং নো সিকা পোরহে লংলো আফ্রাং বেদ লাসোন লুলাং নো পোরহে দেট পেন পাংচাম দেট আর জুলং পিগলো নং নে নং নে পুই পুম বেদ পিবি নং নে পেনাপ পেন কে স্কুল তা দু নং নেলু চিলং পেলাং রং নং পু মো আপোর হুদ হিদি গপে দং বাং সি লাম লাং পিরথে বং লং নয় চংদিং ন আন কে চুলং বাং সি লাম মিথে লাং নন বাং লোতে কিতাব আন্দা মে ফ্রিন এ দং পো লাসোন কিতাব হেম কি বি মো আর নামি দিন দেট পোলো লংকাম লুলাং নো গা পোরহে লুকট হেমি সি খেমে বির দে পোলো মুথে স্কুল কিন্তু নাম কপিলো গেছে বৈলা সু মুনিত হে জ কচিং মরলো মাপু হেনকে দন্দ নাঙার লুবম আপিসু কাদিং আছে থে হুহে হুহে নং জেলো কপি হা বাসা মাহু হাঁকলো আমে কে প্রাং আসন পেন পুপু চেলাং পেন লাং থে লংলো কাতিলি কে সেক নেম সেক হাই আনলো নাং মেক টং জাং লন মা হেম দা মে কিছু থুজি হে পো মাত অহ নাং তুমকে ইলিয়া বংসি হেম রং রং গ্রিড রং রং কুপিয়া সিনিঙা মেসি নং এক্লু দের লং ফান খাংরা উকক কাদিং পুলু হিথি পেন চহই বাং জুইল হিথি গালিলো ইতুম আলং কামকে লু লং নো পরহে দেব কে জ চিনি নে মানাং আপিদা পিনাক কাদিং ফান দাই পং লো বাসা কুপিয়া লু লং নো ল কোনাসি গার জু লং লেল নঙ্গে কাদিং কাতিলি হি রুক পেন পুথত দাং থুলু পিনি হিথি লং হাকিম পিনাং নেপ চেকলু এসু পুকে পৃথে বং লং দির পুসি কে ক্রয় দুন তাং হো রাসো কি পুয়া জক মান তা লং টাঙ্কা তা লং দাং হো ডাক পাত লোতে গুহাটি হাকি মতুমসি পচারলি জি দাং হো ডাক ইতুমাহেম হাকি মতুম তা বাং জি দাং হো এসুকে আচামগে দামলো চিতের কে ক্লু দের আন্দা সুসিলু আচি থে চেন এ পিন বাসা থানলো পিলো লাপু লাপু আলাম নালে লং কাম বাঙার নি সি আর নি সি পেনলো নাঙে থান ফিরথে গা বং লং গাছং দিং আলো কো নাং ফান এ ফান কো পিলো নাঙে ফু কাদিং থাং আর দি পিপে পিন পেন পুলো বাসা মাং হু হাকলো তংতে লবং সোলাম আলাং ইনভেট লগা চিনি নে ওসু ইনু আচাম দাম ফাক লতুম লু ক্লিপ থে নাং তা কাদো গবে চিনি এত আবং লদি গবিলো নে ফানং থান থে দে আফ্রাং বেলে গা চিনি পুতে নে স্কুল তা তয় দুন দে জি হে নাং মে থাং আদন দন সে গার ক্লি হর গি জুন চ টং বক হে কুমান তু সিনাং থান পোর গি দুমতি আমো ওয়াং বে আলাম নি জেরি ওসু লু কাচারলি পচারলি না পিরথে পাবং লং তে পাবং লং না পচং দিং তে পচং দিং না পিরথে বং লং দির তা আনসি চুই চংদিং ইং তা আনসি চুই এরং আমি এজেং বাকলে গাং জুইজি গালি মু নাং থেক পেন আর লেং মানতে আখি জুইজিবু সে লাপ লেলাম কাদিং বং এ পুমনি থাপঞ্চম লঙ্কামকে দামজি দন দন হির পাং চেংল মু গো পিনে পিনা পড়লু উরানকে মাথা নাঙিবু নিংবিরি তি তি তি পুই পুমবে সাপরম বলাম দুলাং দিয়া গা চুহাং আসনলু বাসা মেহাং

আদুন্থু পানসিং ক্রোপেন কিলুন আলুন আলামথে পিসি রুনমে পাংটিংসা আর্জিক সেনাং আলং লিপেন কিলুন লবং সলুন।

0: EMI Gold Loan Scheme.
1: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব, যাৰ ফলত আপোনাৰ আৰ্থিক পৰিকল্পনা হ'ব আৰু অধিক স্মাৰ্ট।
2: অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মুন্নাপুৰম ফাইনেন্স শাখালৈ যাওক অথবা কল কৰক টোল ফ্ৰী নম্বৰ 1800-420-2233 নম্বৰত।
3: আজিতো পাৰ্টি লাগিব, প্ৰথমে চেম্পিয়নৰ লগত চেলফি ল'ম। আইডিয়া, ইয়াতেই পাৰ্টি কৰিম, পিজ্জা পাৰ্টি, ইয়ে। তোমার কার্ড আর পিন দিয়া, মূর কার্ডর ডিটেইলস মই মূর নিজেই দি দিম।
4: আরবিআই কয় আপনার পিন, ওটিপি, সিভিভি বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনর লগত শেয়ার নকৰিব। অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার, মোবাইল বা সিকিউর নেটওয়ার্কের পরাহে কৰিব।
3: বাই গার্লস, কোন ফালে গৈছা?
4: শুনা নাই?
3: নো শেয়ারিং।
4: আরবিআই কয় জানি ল, সতর্ক হ।
5: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পৰিচিতি।

শ্রীলঙ্কার হৈ আসিথা ফার্নান্ডেজে সর্বাধিক চারিটা উইকেট দখল করে। ইয়ার প্রত্যুত্তরত ঘরুয়া দলটোয়ে দিনান্তত দুটা উইকেট হেরুয়াই আট রান সংগ্রহ করে। ভারতে প্রথমখন টেস্টত 165 রানত বিজয় সাব্যস্ত করে শৃঙ্খলাত 1-0 ফলাফলত আগবাড়ি আছে। বাল্যবিবাহ, শিশু শ্রমিক আর ড্রাগসর বিরুদ্ধে রাইজক সজাগ করবলে আজি মানকাছাৰৰ কানাইমাৰাত আসুর উদ্যোগত এটা সজাগতা শোভাযাত্রা উলিওয়া হয়। কানাইমাৰা আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত উলিওয়া এই শোভাযাত্রাত হাইস্কুলের ছাত্র ছাত্রীসকলে অংশগ্রহণ করে। শোভাযাত্রার জড়িয়ে রাইজর মাজত বাল্যবিবাহ, শিশু শ্রমিক আর নিচাযুক্ত সামগ্রীর ব্যবহারের বিরুদ্ধে সজাগতা সৃষ্টির প্রয়াস চলোৱা হয়। বাতৰি শেষ করার পূর্বে ঘাই ঘাই বাতৰি সমূহ পুনৰেবাৰ। কৃষকর অভিজ্ঞতা আর পরামর্শের ভিত্তিত পরবর্তী 5 বছরের কৃষি বিভাগের সুসংহত রূপরেখা প্রস্তুত করা হব বলে কৃষিমন্ত্রী পীযুষ হাজরিকার প্রকাশ। অসমক উদ্যান শস্যর মূল কেন্দ্র হিসাবে গড়ি তোলার রাজ্য সরকারের বিশেষ পদক্ষেপ গ্রহণ। চৰাইদেউৰ বান ক্ষতিগ্রস্ত লোকসকলের পুনৰ সংস্থাপনৰ বাবে জিলা প্রশাসনের প্রত্যাবর্তন, রিবিল্ডিং বেক বেটার শীর্ষক আঁচনির আনুষ্ঠানিক ঘোষণা। বামুনী মৈদামের রেল কলনীত রেল আরক্ষীর উচ্ছেদ অভিযান আৰু শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোত অনুষ্ঠিত দ্বিতীয় তথা অন্তিমখন খেলর আজি দ্বিতীয় দিনা ভারতের শক্তিশালী স্থিতি। সন্ধিয়ার আঞ্চলিক বাতৰি আজিলৈ ইমানেই। পরবর্তী বাতৰি 7:10 শুনিবলৈ পাব।

0: মই উত্তৰাই কৈছো, মই মাতৃ হলো,
1: মই নন্দলালে কৈছো, মই পিতৃ হলো,
0: মই মাক হলো।
2: পেক খুশি আমি পায়ু হেরুয়া মানিক পালু, সনাতন যার নাম স্বাধীনতা, মানিকটির রাখিলু নাম।
3: স্বাধীনতা রত্ন ওজা রচিত আর প্রযোজিত নাটখনি শুনিলে। বিভিন্ন চরিত্র রূপায়ণত আছিল মাজরপাড়া রায়, বীণা দাস মান্না, নীলুর মাক, রাণু দাস, ভবানী, ভারতী পাঠক, উত্তরা, অনুজা দেবী, স্বাধীনতা, কুমারী প্রণীতা পূজর বৰুৱা, নীলু, হরিডেকা নন্দলাল, বীরেণ দাস, বীরু, ইন্দ্রবনিয়া, অস্থে, প্রদীপ শর্মা, কেশু ভকত অমূল, কমল শর্মা, মহেন্দ্র বরঠাকুর, দেবকুমার নাথ, হুরেন, অবনী কুমার দাস, অশিক, পুরুষোত্তম দাস বৃদ্ধ, হেম ভট্টাচার্য আর গোবিন্দ দাস, ডাক্তর অরুণ শর্মা, মনু ইজাদ্দার, অখিল ডেকা, হেম, সাধন হাজরিকা, নারীকণ্ঠ, অমিয়া বিশ্বাস, প্রযোজনা সহযোগী নীলু চক্রবর্তী আর বাণীবদ্ধর সহযোগী আছিল বীণা দাস মান্না।

শ্রোতাসকলে অম্বিকাগিরি রায়চৌধুরীর রচিত বৃন্দগানটি শুনিলে। শ্রোতাসকল, এইবার শুনাবলৈ লৈছো জ্যোতিপ্রসাদ আগরওয়ালা রচিত এটি বৃন্দগান।